0: Dit is Urgent FM.
1: 7 uur.
0: Urgent FM.
2: Listen to our theory.
3: Mer filomen, mer.
4: Τέλος σαν ομάνα, βάλε.
5: Μιον παγά, παγά.
6: Πατσούμε τώρα νιβού να οτι. Απέτσι να πάμε σε πέτε. Ο Ιβιαγό. Τι να καμπάνω, τι να καμπάνω.
7: Ook op Pinkstermaandag zijn we er. Juan José, Tino Tozzi en ikzelf, Sarita. We zorgen voor de perfecte soundtrack bij dit heerlijke weer. Welkom tot 9 uur bij Radio Taxi.